0: বাটসালিয়া পোখরা ক্লিনিক, নিউ রোড পোখরা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।
1: হ্যালো
2: হাজুর, নমস্কার।
1: হ্যালো
2: নমস্কার কাকা, শুনলো ভাই না?
1: হ্যালো হ্যালো হ্যালো, অনেক ঠুলো স্বরে বলিস না, খোঁ কু বলেকো, মানে কে ভরে পাই না।
2: হাজুর কাকা নমস্কার, ম ভতিজ বলেকো, ভতিজ, শুনলো ভাই না?
1: এ রামু হো, হের না, মেরা তো কানমা সমস্যা ভয়র, তিতি রামসং শুননে মেসেই পাউদিন।
2: ও এই কুরা ভন্নলাই ফোন গরেকো কাকা, অইলে আইএনএফ হরিও খর্ক অস্পতাল মা কানকো উপচার কেন্দ্র খুলেকো ছ, কম মূল্যে মাই উচ্চ স্তরক সেবা পাউন সকিন্ছ, তেই গয়র কান জতাউনস ভন্নলাই ফোন গরেকো।
1: অনি হামি কান কম শুননেলাই পনি উপচার হুন্ছ তো ভতিজ?
2: হুন্ছ কাকা হুন্ছ, কান পাকেকো, কান দুখেকো, কান নশুননে ওয়া কম শুননে, কান করাউনে, চিলাউনে, কান ডম্ম হুনে, কানকো নজিক শুননে ওয়া গির্খা পলাকো ছ ভনে পনি উপচার হুন্ছ।
1: অনি কতি বেলা বসছন্ত ডাক্তার?
2: অব ভ্যাউনু হুন্ছ ভনে তা বিহান দিউসো জানু ভয় হুন্ছ, ভ্যাউনু ভয়েন ভনে সন্ধ্যাকালীন সেবামা সাঁঝ 4 বজে ভিতর নাম দর্তা গরাই হালনুস, অনি 4:30 বজে বাটো ডাক্তারলাই দেখাউনুস।
1: ল ইয়ো কুরা চাই গজব শুনায় ভতিজ, ম ইয়ো কুরা টোল ছিমেক তির বনি ভনি হালছু।
3: INF নেপাল হরিও খর্ক অস্পতাল তথা পুনঃস্থাপনা কেন্দ্র পোখরা 15 নয়া গাঁও, ফোন 061-433-342-433-640।
4: त्रिवी शिक्षण अस्पताल टीचिंग हॉस्पिटल महाराजगंज काठमांडू का वरिष्ठ सुगर थायराइड तथा हार्मोन रोग विशेषज्ञ डाक्टर नरेश पराजुली अब पोखरा में उपचार हुने समस्याहरू, सुगर को समस्या, गर्भकालीन मधुमेह, थायराइड हार्मोन को गड़बड़ी हुने, निसंतानपन, महीनावारी गड़बड़ी, योनिच्छा में कमी हुने, महिला को शरीर में अनावश्यक रौ आउने, कम उमेरमै प्रेसर, मोटोपन, कोलेस्ट्रोल बढ़ने, उमेर अनुसार शरीर को उचाई नबढ़ी, पुड़को हुने वा धेरै अग्लो हुने, बिरामी जाँच यही असार 20 गते शनिबार बिहान 9 बजे देखि दिउँसो 3 बजे सम्म। सम्पर्क परिचित मेडिकल हल प्राली, परिचित स्वास्थ्य क्लिनिक, पोखरा 4 गैरापाटन पालिखेचोक। सम्पर्क 98434-032-29, 98028-59321, 061-581-871।

0: বাটসালিয়া পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপলাইন 01-597-0611
1: শহীদ গঙ্গালাল রাষ্ট্রীয় হৃদয় রোগ কেন্দ্র বাঁশবাড়ী কাঠমান্ডৌ কা বরিষ্ঠ মুটু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বরকদিন খান অব পোখরামা উপচার হুনে সমস্যাহরু উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রোল নিরন্তর ছাতি দুখনে মুটুকো ধড়কন বড়ি ভয়কো শরীর শুনিনে ফুলনে মুটুকো বাথ রোগ মুটুকো ভল্ভমা সমস্যা মুটুকো চালমা গড়বড়ি আদি সাথেই ইকো র ইসিজি কো সেবা পনি উপলব্ধ রয়েকো ছ বিরামী যাঁচ প্রত্যেক মহিনাকো তেস্রো শনিবার অর্থাৎ এই অসার ২০ গতে শনিবার বিহান ৯ বজে দেখি দিউসো ৩ বজে সম্ম সম্পর্ক পরিচিত মেডিকেল হল প্রালি পরিচিত স্বাস্থ্য ক্লিনিক পোখরা ৪ গৈরাপাটন পালিখে চোক সম্পর্ক ৯৮৪৩৪২৯ ৯৮০২৯৩২১ ০৬১৫৮৭১93.4